ইংরেজি 2024 মসিহা জুন মাস 12 তারিখ আমার শ্রোতা বন্ধু মান সকালের শুভেচ্ছা সহ আরম্ভ করছু আজর অধিবেশন কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 102.9 মেগাহার্টজ যোগে স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 5টা বাজে 58 মিনিট।

0: শুনুছ, ঝিও বাহাগর এ পর্যন্ত গহনা কিনা হলানি।
1: আরে মো সাঙ্গ কহুতলা নান্ডু ভাই গহনা দোকানর কথা।
0: নান্ডু ভাই গহনা দোকান? সেটি সব ঠিকঠাক মিলিব তো?
1: হ্যাঁ, নান্ডু ভাই গহনা দোকানরু সবু গহনা আনিবা। সেটা পরা সরকারি স্বীকৃতি প্রাপ্ত 916 হলমার্ক চিহ্ন HUID কোড নম্বর থিবা গহনা মিলুছে।
0: তাহলে তো বড়িয়া কথা।
1: হ্যাঁ আজ্ঞা, হলমার্ক গহনা কিনন্তু নান্ডু ভাই গহনা দোকান, কুচেই বস স্ট্যান্ড, মোবাইল নম্বর 9437112459।
2: মনর ভাষা কুথিবা চে নিরীহ কথা কে পদ বনি যায় তার অতি আপনার। কথার কথার কেতে রাগ রুষা অভিমান হলে চিঠি বা বুঝব কেমিতি মনর কথা কো, সে অভিমান ক্ষণিক অলিক কিন্তু কহে আউ কিছু।

শ্রোতা বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রো সকাল 9টা পর্যন্ত প্রচার করা যাচ্ছে কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপন মানে এই কার্যক্রমরে ভাগ নেই নিজ পছন্দর চলচ্চিত্র গীতক কার্যক্রমরে সামিল করা চাহুলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 5:40 অপরাহ্ন 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। টেলিফোন নম্বরটি পুনিথরে কই রাখুছি 06792254105।

ছাটিয়া সিং এবং সাথী মানে গাইথিবা মুন্ডারী সম্প্রদায়ের গীত শুনিলে। সাথী মানে থিলে ডাক্তার সিং, রামচন্দ্র সিং, মুনিমণি সিং, বদেনমণি সিং এবং কুনিমণি সিং।